0: গুমুরাইয়া উড়ে পাড়া পড়ছি উইটা বলে পকেট সিরা কুড়ে
1: গুমুরাইয়া মারে গেল গুমুরাইয়া উড়ে পাড়া পড়ছি উইটা বলে পকেট সিরা কুড়ে